সমষ্টি যদি ব্যক্তি পুরোহিত তবে শিথিল সমাজকে ভাঙো না কেন সহস্র।